তো দাদা দিদিমা এই গীতকে তো শুনলাস, আর এই গীতকে সোমবারের মান তো দাদা দিদি মানে গীত গোবিন্দ শুনলো মানে তার গীত গোবিন্দ সঙ্গে সঙ্গে আমাকে নঙ্গত জ্ঞান জগত মন কেবল জানতে খুব জরুরি হয়েছে না। তো দাদা দিদি মানে ওসনে আজি যে কলাকার ভিতরে মায় তুমি মানে কি সঙ্গে দেখি কলম পটুয়াছো বারে না।

টোয়ালে একে এবারে আমি জানো তো দাদা দিদিমান আমি যখন কলম পটুয়াকে তো এই জানু সে আর এই বলে কুটুক কলা চিয়ায় আর এই ভারত চো পারম্পরিক লোক কলা শৈলী আয় আর যখন পশ্চিমী বঙ্গাল চো পটুয়া সমুদায় নে এই জুড়লে সে আর এই কলা ভিতরে কলাকার আপলো হাত লে ফটে নিথানে চিত্রমান বনাসো আর এই চিত্র বনাতো কাজে এমন পেন ব্রাশ আর যখন হাম চো প্রাকৃতিক রঙ একই কামনে এমন আনসো আর এই চিত্র মানলে ভগবান চো কাহানি আর সঙ্গে সঙ্গে মানে চো কাহানি আর হাম চো সমাজ চো খবর আয় এই সব পায়ে আর হাম চো ইতিহাস ঘটনা মনায় এই সব পায়ে কি আমি জানু সে আর হাম চো কলাকার দাদা দিদি মনাত এমন এই কলাকে লোক চো পুরে আনসো তো আর উসনে কলাকার দাদা দিদি মন যেসন বললো হনুমান মান চো ভিতর যোন এই কায় বনাসো এরম চিত্র মন হয়েছে হচ্ছে সঙ্গে সঙ্গে এরম যেসন চিত্র তো বনাসো আর সঙ্গে সঙ্গে হনুমান চিত্র সঙ্গে সঙ্গে এই গীত বলে গাওসো আর এই গীতকে আমি পটুয়া গীত বললু সে আর এই কলা চিত্রকলা আর লোক সঙ্গীত চো সুন্দর মেল আয় আর এই কলালে আমি পুরখতি দায় চো জন পরম্পরা আর কাহিনীকে গোটুক পিঁড়ি লে দূসর পিঁড়ি তক একে আমি আমরাও সে আর আজি দেখা কয়ে কসম কলাকার দাদা দিদি মান আপলো কলা নে এই পর্যাবরণকে বচাতো ও আট মান আর সঙ্গে সঙ্গে শিক্ষা আর সামাজিক জন জাগরুকতা হয়েছে একে বলে দেখাসো তো কলম পটুয়া কলা ভারতী লোক সংস্কৃতি চো ধরোহর বলে মানে যায় সে তো দাদা দিদি মানে দেখা তুমি আজি কলম পটুয়া এই কলা চো বারে বলে জানলাস আর তু জান ভাতে দেখা দাদা দিদি মানে তুমি মন বলে দেখা যস নয়া নয়া যস কলা মান হুনার মান হয় সে একে হাম চো দাদা দিদি মানে জানতো কাজে খুব বলে তিয়ার রসো আর কোনো থানি বলে দেখা যস কাহিন দিখে সে তো শিখতো কাজে বলে খুব করস আর আপ জীবন আনে কি ধরসো বলে তো দাদা দিদি মানে দেখা এগোর তো হলে মান তার মায় বলতে রে আর দায় গোটক আর গীত শুনো পাশে গীত করে আমার জন্য নাও কে মানে সঙ্গে দে তো শুনো এই গীতকে

0: বলে আছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: সব ছোট ছোট ম্যারাথন মান তো মিডিল তক চো
1: মিডিল তক
0: স্তর হও,
1: হ্যাঁ হ্যাঁ বললে কাহাঁ তক স্কুল আছে বলতে
0: হাই স্কুল তক
1: হাই স্কুল তক
0: হও,
1: বললে 10ভি তক
0: 10ভি তক
1: অঞ্চল ফের বাহারি
0: বাহারি যাতো রায়।
1: আচ্ছা
0: তাকত রলোবিতা, তাকত নির লোবিতা জো নাই কি নেই,
1: হ্যাঁ
0: এথা জানো ঘর রতো রায়,
1: আচ্ছা
0: ফের হুনি কুলিভূতি আয়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বললে নে ইতলো মতলব জমিন আচ্ছা আছে পড়ে লিখে লোক বলা আসত মান্তর কই যে সুবিধা নি
0: হ
1: করতে পারে
0: সুবিধা, সিঁচাই সুবিধা,
1: হ্যাঁ
0: লেবর সুবিধা,
1: হ্যাঁ
0: এই দুই চিজ সুবিধা হলে এটা বরাবর খেতি বাহারে বল নি আয়,
1: হ্যাঁ হ্যাঁ
0: জমিন উপজাউ কাজে
1: হ্যাঁ হ্যাঁ
0: মন্তর হুনি সমস্যা লাগুন ভাতি কাই হুক নি সকে।
1: হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আলনা দাদা আলনা
0: আলে
1: কায় বললিস না
0: চম্পেশ্বর পাড়ি,
1: চম্পেশ্বর পাড়ি
0: হ্যাঁ
1: দাদা তুই ইতলো আচ্ছা বলে নে ইয়ে ভিনতা জন চারো বাটলে ডোঙরি চো মঝে গেতে গাঁ আছে এতা চো জন উন্তি বাড়তে চো গোট তুই সাংলিস আলে জুয়ার
0: জুয়ার
1: হ্যাঁ হ্যাঁ
0: দাদা জুয়ার। তো পণ কি
2: ওই দাদা
0: এ দোন চম্পেশ্বর পাড়ি আত নেই কায় মজা, এই ভিনতা গাঁ চো গোট কে সাংলা নে,
2: হো
0: খেতি কামালি ধরুন গাঁ চো রতো এ সপায় লেহরা পানি সবকে সাংলা সর সরা
2: হো সর সরা
0: নে। তো দেখ এই গোট বাত তো হলি, মাত্র দেখ তুই জানছিস কি আজি কালি খিন্ডিক নেই পানি বর্ষা সমিয়া বলে হলি,
2: হো বেড়া খাড়া বুতা বল
0: বাড়ি হো হো কোনি কোনি দেখ বোরিং রাল লোক মন বেড়া খাড়া রোপ সোদ বলে নে,
2: রোপ সোদ বল দাদা
0: আর দেখ নিরাল লোক মন পানি বল টাকলা সোদ
2: টাকলা সোদ কাই
0: হাও। তো আমি বলতো গোটে আই কি কাই মজা আইবে সমিয়া রালো বেড়া নে হিরি পারি কে ছোলুন ভাতির নে যত্নউন ভাতির ফুটান ফুটেন বাঁধুন তিয়ার কর রত নে,
2: যেসে না পানি ইলে নে ফের
0: হ্যাঁ
2: রোপা মুরিয়া
0: তো দায় রোপা মুরিয়া, তো তেবে কায় কি তুরতে উদলি দেয় পানি মারলো না রোপা মুরিয়ালো নাই
2: হো সবাই বুনা বুতা একই সময় মে কর লেছে নি হয়
0: হিরি ছোল তো আর খদ বিখর তোর নি হয়, তো উনি কাজ বলতো গোটে আ দাদি মন কামি সুরতা করাতে রহু সে আগলে চিন্ডি তিয়ার করতে রত, আর জসনি বর্ষা উলতা অমরলি বলে হুমন কে কায় কি খিন্ডিক সজ বল হয় দে নে
2: হো হো হো
0: আর খিন্ডিক মস্কা বলে নি পড়ে
2: আর হুন পিলা জিলা মন বল পড়া লিখা বাট বল ধ্যান দেওত
0: হ্যাঁ হ্যাঁ
2: স্কুল বলে যাও তুমি
0: হাও
2: স্কুলে কিতাব কাপি পুস্তক ড্রেস সাফাই সজ মিরে
0: সব বেবানি মিরে সে আমকে বস খিন্ডিক ঘর চো লোক কে লেখ পারি করত রে পিলা মন কে খিন্ডিক নেই সুরতা করত রে পড়তো সময় নে
2: হো স্কুল পড়া রে মন কে ঠগ নি হো
0: নি হো নি হো তাও ঘরে ইরন বল নেই জান লো লোক হলে খিন্ডিক মা দেখা তোর বলে আই
2: হো হো
0: আই নি জান লো লোক হলে ফের হুন কে পড়তো কাজ বলতো
2: বলতো রে হো মন ঠগ হোক নি দেতো
0: নি হো। তো দ কাম চো যাতো সময় হলি মোটা গটাক মই সকলে সে
2: আলে
0: আলে তুই বিদা মা
2: আলে। तो बस्तर के स्वर कार्यक्रम सुन तो सफाए गांवकारी दादा दीदी सियान सजन मन के मैं पंडकी
0: और मैं चेतमन
2: हमें दोनों करूँ से
0: राम
2: राम,
0: राम,
2: राम। राम।

গোটক রাজু তো আসে মনে, গোটক দেশ তো আসে মনে, হুনি রাজে বলে প্রভু যে মায়ে বেটা আসো, মায়ে বেটা আসো, প্রভু যে মায়ে বেটা আসো, বাপ মরু নর হে মনে, বাপ মরু নর হে মনে, রাডি মায়ে আসো, প্রভু যে রাডি মায়ে আসো, রাডি মায়ে টুরা বেটা যে রাজ পালন করস, রাজ চরণ আসো রাজা লোগো, রাজ চরণ আসো রাজা লোগো, রাজা লোগো তো আত প্রভু, রাজা লোগো তো আ রিয়া চো রাজা তো আত প্রভু, যে দেশ চো রাজা তো আ ভারি সৌকারিয়া তো মনে, ভারি সৌকারিয়া তো মনে, ভারি সৌকারিয়া তো প্রভু যে ভারি সৌকারিয়া, কষা তা মাঝে

ধন চো মারে মনে ছাতি ফুটুন যাইছে প্রভু যে ছাতি ফুটুন যাইছে, খালেছ ধন কে বলে মনে, খালেছ ধন কে বলে মনে রমাচে গান যাইছে প্রভু যে রমাচে গান যাইছে, উপর চো ধন কে মনে এবে, উপর চো ধন কে মনে এবে রাবণ নেছে মনে প্রভু যে উসন ধন মালবাসে, এ বাইট কোটি ঋষি মুনি চবিশ কটি আস রাজচ রাজা তো আয়ে মনে, দেশ চো রাজা তো আয়ে মনে রাজকে চল তো রাজা প্রভু যে দেশকে চল তো রাজা মরুন।

বলো, তোমাকে লাগে তো আমি এবে গোয়ার নয় বলুন বলো তো মনে, আমাকে গোয়ার নাকে জালে রায় এত শুনা বলুন বলো, এ আমাকে বাতকে বলে রায় এত শুনা বলুন বলো, শুনা শুনা রে গাঁও চরয়ে তো শুনা শুনা রে পারা চরয়ে গাঁও চ তুমি শুনা প্রভু পারা চ তুমি শুনা, মোচ বেটা তো বাড়ু নইল সে মোচ বেটা তো বাড়ু নইল সে যুবা।

0: বে বলে মনে হুন চোখা যে তুমি প্রভু মগনি করা বলে হুনচো নাও তো আয়ে মনে হুনচো নাও তো আয়ে মনে দোষা দেই বাবি প্রভু দোষা দেই বাবি সয়ে শরণ লাগো মকে লখে জুয়ার লাগো মকে ভুলকলা টোপিকে মকে প্রভু তুমি শ্রুতা বলে পড়ো এ ছাড়লো টোপিকে মকে প্রভু যে পুরে পুরে ও তুমচো নাও মায় ধরে সে প্রভু দোষা দেই বাবিচো নাও ধরে সে দোষা দেই বাবিচো নাও ধরে সে মায় দোষা দেই বাবিচো নাও এসে সরণ লাগো প্রভু যে লখে জুয়ার লাগো দোষা দেই কে লখে জুয়ার দোষা দেই কে সয়ে সরণ লাগো প্রভু লখে জুয়ার লাগো দোষা দেই তো বাবিচ মনে আয়া বুবাকে বলে প্রভু সয়ে সরণ লাগো প্রভু লখে জুয়ার লাগো এ যুবা ধঙ্গড়ি রহে প্রভু যুবা ধঙ্গড়ি রহে কোনি থান লেনে হত নাই কোনি থান লোক মালা পাতি হুন চো কাজে নাহি প্রভু আয়া বুয়া সঙ্গনে রহে শোনচ ঝুল না ঝুলতে রহে রূপচ ধর না ধরতে রহে হুনচ ঝুল না ঝুলাহু প্রভু টুরিট নাকি আসো এ টুরিট ডাকি আসো প্রভু ঝুল না ঝুলা তো কাজে বারা বারা তো ঝুল না মনে বারা বারা তো কোষ মনে চৌবিশ কোষ যাইছে প্রভু হুনচ ঝুল না গরজন এ জোড়া চামর পড়েছে প্রভু সনচ ঝুলু না ঝুলেছে এ দশা দেই বাবি ঝুলে প্রভু দশা দেই বাবি ঝুলে হুনচ কাজে তুমি আলে এবে গাঁও চর এ তো সিয়ান সজন তুমি মাহালা যাহাবে বলে প্রভু তুমি মাহালা যাহাবে বলে এ হুনচ কাজে তো হামি আসু যাও দে যালে তো যাও দে বললা গাঁও চো দেশ চলো গো প্রভু ভাগ ভাগ হলা যে চো ঘরে হুনি গেলা যে চো রাজে হুনি এ জোড়ে কোষি পই মন বলে খরিয়া খুরজিকে নীলা মনে খটিয়া খুরজিকে নীলা প্রভু রাজা ঘরে নীলা রাজা ঘরে তো নীলা মনে মায়ে বেটা তো আস তো মনে হুনি থানে জালে প্রভু সবুকে নীলা মনে এ দেশ তো লোকে বলে প্রভু সাঙ্গুন গেলা মনে জন রাজ চলো গমনে হুনি রাজনে গেলা মনে হুনি হুনি দেশে প্রভু হুনি হুনি রাজে এ জমা লোগ গেলা প্রভু লোক ভাগুন গেলা এ কানা খড়িয়া গেলা প্রভু খড়িয়া মাটিয়া গেলা এ সখি নাই সখি লোগ সবু লোগ গেলা একদিন তো হোলি মনে একদিন তো হোলি মনে একদিন হোলি প্রভু একদিন হোলি এ সাঁজ হউন গেলি প্রভু রাত হউন গেলি কায়ে মঞ্জা তো রাঁধা বড়ি কায়ে মঞ্জা তো রাঁধা বড়ি মায়ে বেটা কাজে প্রভু রাঁধা বড়ি করলি এ নকর চাকর কাজে প্রভু রাঁধা বড়ি করলি
1: তো পণ কি
2: ওই দাদা
1: এ দেখ এ কায় মজা লোক কথা রলি নে দেখ আর কে জন এ জন দশা দি বাবি নে এ জন লোক গাথা চ নাম আয় কি গাওতে রলা পারো না তো দেখ সে লোক গাথা মন শুনলো নে নাই কিত্রো মন হরিক লাগে সে আর ধ্যান দিউন ভাতির নগত শুন মা লাগে সে নে

0: পৌনিন লোক রাখছেন তো সপায় গাঁওকারি দাদা দিদিমন কি মোচ বাটলে জোহার। হ্যাঁ তো দাদা দিদিমন, হেদায় পিলা মঞ্চ স্কুল খুললিছে তো তুমি সপায় আপলা আপলো পিলা মন কে স্কুল পঠাওয়া আর নুয়া পিলা মঞ্চ এডমিশন বলে করাওয়া আর পিলা মন কাজে পেন কপি বলে গেনুন দিয়া। কোনি কোনি পিলা মন শুরু শুরু নি স্কুল যাত কাজ বলে ঠগোয়াত, অসন পিলা মন কে আয়া বাবা মন স্কুল চাণ্ডুক যাতরায় তেবে উন পিলা মন স্কুল যাত কাজে মন কর দে। দেখা এ গোট মন কে তো তুমি সুরতা করাও দিলে সাঙ্গুন দিলে আলে এদায় আমচো পোনিন লোকরস কার্যক্রম কে মূর করু আর দেখুন দেখুন সবলে পাইলে কোন পোন কর সোজা।
1: হ্যাঁ হ্যালো পোনিন লোকরস দাদা,
2: জোয়ার।
1: হ্যাঁ জোয়ার না, কোন বলছি?
2: গুড্ডু নাগ বলেন দাদা, জেলা সুকমা জেলা। কসন আস দাদা?
1: হ্যাঁ বড়িয়া আস না, তুমি কসন আস?
2: আমি বলা চাষে কাজ তো ধান রাখা আছে কা বেড়া বাটে।
1: খেতে বাড়ি করু আসনে?
2: লকেশ্বর
1: কুদ্রাম গীত কে শুনান দেবেন তো আলে জোয়ার।
2: ও না দাদা, জোয়ার।

0: হ্যালো, ফোন এলো গ্রেস।
1: হ্যাঁ দাদা, জোহার দাদা।
0: হ্যাঁ জোহার না, কোন বলছি?
1: হরিশ কুমার সাহু বলছি, ফরেশগাঁও কোন্ডাগাঁও জেলা।
0: হ্যাঁ হরিশ কুমার সাহু কোন্ডাগাঁও জেলা লি বলছি নে। তো সাঙ্গা দাদা, সবলে আগে তো এই সাঙ্গা কি কোচু গাল গীত কি শুনু আ জালে?
1: কোনি বল হলবি গীত শোনা দিয়া, খেতি খার বিতি না
0: খেতি কার বিতি, কোনি বলি হলবি গীত শোনা দিউন নে।
1: হ্যাঁ আজকাল খেতি খার তো সিজন চলেছে।
0: উন তো হাই সাপাই বাটি
1: কিসান ভাই মন বেড়া বাট রা তো।
0: তো আরি দাদা তুই সাং না, কায় কাম বুত করুয়া?
1: মা দাদা সু কামে করে সে না, যে সমাজ সেবা করে সে।
0: সমাজ সেবা চু কাম করুয়াস না? তো সমাজ সেবা চু কাম করুয়া বলছি দাদা। তো রেডিও শুন তো কাজে সময় কেবি মিরুয়া
1: নি নিকালে সে দাদা কোনি কোনি গন্ডিক বলা। হাম তো ঘর খুবই পুরানা শ্রোতা মন আসত জান।
0: আর তুমি ঘরে আর বল লোক মন শুনু আতে?
1: হ্যাঁ হাম তো ইয়া সিয়ান পিতাজি শুনে সে।
0: আরে তাহলে ঠিক হ্যাঁ আরিস দাদা, তুমি মন কর গীত কে শুনান দেব না?
1: হ্যাঁ আলে জোহার
0: আলে।

দাদা দিদিমান, তুমি বলে আপলো মন করলো গীত কে শুনুক চা আসা, তো রোজে লখিনবার দিনে 3 বাজে ধরুন 3:30 বাজে তক এ নম্বর মনে ফোন করুক সকাশ। নম্বর আয় 0772226666, আর গোটক নম্বর আসে 0772226166। হালে এদায় মকি পোনিন লোগরস কার্যক্রম লে বিদা দিয়া, তুমি সফায় কে জোহার।